0: নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন সম্বন্ধে অদলীয় গ্রহী মহানুভাবত ব্যবস্থা কারণে প্রবাহের সেবা প্রাপ্তিকে সহজীকরণ নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন উক্ত কক্ষবাট নিশুল্ক সেবা প্রাপ্ত সেবা প্রাপ্তি নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখ অনুরোধ করি সেবা প্রাপ্তি কর্তৃক প্রলোভন নদী আসো সেবা লিন হার্দিক অপিল সেবা প্রাপ্তি কোনো হ্রাস হয় রাষ্ট্রসূমি অধিকার কারণে প্রমুখ সুযোগ সম্পর্ক
1: কোচি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাজন করে
0: নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন অদলীয় গ্রহী মহানুভাবত ব্যবস্থার কারণে প্রবাহের সেবা প্রাপ্তিকে সহজীকরণ নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন উক্ত কক্ষবাট নিশুল্ক সেবা প্রাপ্ত সেবা প্রাপ্তি নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখ অনুরোধ করি সেবা প্রাপ্তি কর্তৃক প্রলোভন নদী আসো সেবা লিন হার্দিক অপিল সেবা প্রাপ্তি কোনো হ্রাস হয় রাষ্ট্রসূমি অধিকার কারণে প্রমুখ সুযোগ সম্পর্ক রাখতে
1: কোচি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাজন করে
0: সবারি চালক অনুমতি পত্র সম্বন্ধে সচেতনামূলক সন্দেশ
2: তাই সবারি চালক অনুমতি পত্র লিন চাহিনু হুন্ছ ভনে অনলাইন ফর্মকো লিঙ্কমা গএর আফ্নো বিবরণ ভরি তৈয়ার ভएको আবেদন ফর্ম ডাউনলোড গরি তোকিয়েको দিন সকল কাগজাত সহিত কার্যালয়মা জানুহোস। সবারি চলাউদা সবারি চালক অনুমতি পত্র জহিলে পনি আফ্নো সাথমা রাখুহোস। সবারি চালক অনুমতি পত্র ই কপিকো লাগি অনিবার্য নাগরিক এপ প্রয়োগ গর্ন বানী বসালাউ। নাগরিক এপমা ভएको সবারি চালক অনুমতি পত্রলাই ট্রাফিক প্রহরীবাট পনি মান্যতা প্রাপ্ত ভएको छ। সবারি চালক অনুমতি পত্র পাঁচ বর্ষক লাগি বহাল রহন্ছ। মেয়াদ সকিয়েको 90 দিন ভিতর নজিকৈको यातायात ব্যবস্থা কার্যালয়মা গএর নবীকরণ গর্নুহোস। মেয়াদ নাগিসকেপছি ঢিলা গরিমা থপ জরিমানা 1 বর্ষ ১০০% র ৫ বর্ষসম্ম ৫০০% লাইন সক্ষ। ৫ বর্ষ নাগেপছি সবারি চালক অনুমতি পত্র স্রোত রদ্দ হুনেছ। চালকলে সবারি তথা यातायात ব্যবস্থা ঐন অনুসারকা তর্কহরু পালনা নগরেমা সবারি চালক অনুমতি পত্র নিলম্বন ৬ মহিনাসম্ম হুন সক্ষ। সবারি চালক অনুমতি পত্র হরাইমা বা নষ্ট ভয়মা ট্রাফিক প্রহরী কার্যালয়কো সুপারিশ সমেতমা আধারমা প্রতিলিপি লিন সকিন্ছ। সবারিকো প্রকার থপ্নু পরেমা বর্গ থপ এক ক্যাটাগোরিকো লাগি অনলাইন ফর্ম ভরের তোকিয়েको দিন কার্যালয়মা জানুহোস। নবীকরণ গর্দা সকল নাগরিকতা পুরানো সবারি চালক অনুমতি পত্র রসুদ আবশ্যক দাস। সবারি চালক অনুমতি পত্র হুনু ভুলকো জিম্মেবার হুনু ভো। ট্রাফিক নিয়ম সড়ক চিহ্ন গতি সীমাকো অনিবার্য পালনা গরি সুরক্ষিত যাত্রা গর্নুহোস। ই রিক্সা সম্বন্ধে তাই ই রিক্সাকো লিখিত পরীক্ষা দিন চাহানু হুন্ছ ভনে অনলাইন ফর্ম হুঁদা ই রিক্সাকো সীমা খনট গরি খেল পরীক্ষা মাত্র দিয়ে সবারি চালক অনুমতি পত্র লিন সকিন্ছ। সবারী চালক অনুমতি পত্রকো ২০৮২ সাউন ১৪ ভন্ডা অগাড়ি ৫ বর্ষ র সাউন ১৪ ভন্ডা পছাড়ি নয়া সবারী চালক অনুমতি পত্র নিবার সবারী চালক অনুমতি পত্রকো নবীকরণ গর্দা ১০ বর্ষ অবধি কায়ম ভएको छ। সবারী চালক অনুমতি পত্র সম্বন্ধে সেবা লিন তপাইলাই কসৈকো সহযোগ আবশ্যক পর্দৈন। স্বয়ং ব্যক্তি উপস্থিত ভই সেবা প্রাপ্ত গর্ন সকিন্ছ। লাইসেন্স সম্বন্ধী সেবা লিন্দা সরকারী তোকিকো শুল্ক ভন্ডা বড়ি রকম কসৈলাই পনি নদিনু হুলা আসুলে ফিরিকো রকমকো বিল অনিবার্য লিনু হুলা।
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ।

0: প্রায় গদা ডিঙ্গিং সড়ক সীমা অতিক্রমণ নগর সড়ক সীমা অস্থা এবং স্থায়ী সমর্থনার নির্মাণ নগর সড়ক নারী ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাওদা লেন অনুসার পালনা করম রোগর সবারি চলাওদা ট্রাফিক নিয়ম কু পালনা করম সবারি সাধুমা ঘুমিয়ে ওয়াসপথমা বসি রাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বা মাতৃ বাটু কাটনে কর সড়ক তৎকাল মজবুতি মার্গ গড়ে কর যাত্রা ক্রমা কু সমস্যা ভয় নজিক প্রহরী খবর কর
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কুর্তি প্রদেশ দ্বারা জনহিত মা জারি সন্দেশ
2: মোবাইল ড্রাইভিং টাইম প্রেম গানী নুগলি স্ট্রিট মাইকিদা অজে ভয় বোবা আমার দুজনে সুইকিদা
0: সড়ক প্রয়োগ গদা ডিঙ্গিং সড়ক সীমা অতিক্রমণ নগর সড়ক সীমা অস্থা এবং স্থায়ী সমর্থনার নির্মাণ নগর সড়ক নারী ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাওদা লেন অনুসার পালনা করম রোগর সবারি চলাওদা ট্রাফিক নিয়ম কু পালনা করম সবারি সাধুমা ঘুমিয়ে ওয়াসপথমা বসি রাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বা মাতৃ বাটু কাটনে কর সড়ক তৎকাল মজবুতি মার্গ গড়ে কর যাত্রা ক্রমা কু সমস্যা ভয় নজিক প্রহরী খবর কর
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কুর্তি প্রদেশ দ্বারা জনহিত মা জারি সন্দেশ